0: Dit is Edo Peters met de hoofdpunten van het radionieuws op Radio SBS. De Jemenitische Houthis zeggen dat ze de Rode Zee zullen sluiten voor Israëlische schepen. Dit als vergelding voor de aanvallen van Israël op Iran. De Russen hebben de Oekraïnse regio Zaporizhia bestookt. Daarbij zijn 5 mensen gedood en 14 mensen gewond geraakt. Bij Lauwersoog zwemmen al een week 2 dolfijnen rond. Ze zijn de voorbije dagen regelmatig gezien bij boeien langs de kustlijn. Bij een krachtige aardbeving in de Filipijnen zijn zeker 15 doden en ruim 200 gewonden gevallen. De beving vond plaats op zee en had een kracht van 7,8. Behalve voor de Filipijnen werd ook voor Indonesië en Japan tijdelijk een tsunami-waarschuwing afgegeven. Het weer. Bij een matige zuidenwind is het vrijwel overal droog met af en toe zon. Maxima tussen de 20 en 22 graden. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
1: Nu de verkeersinformatie op Radio SBS.
2: Dit is Tim Schaap van de ANWB. Het rijdt wat langzamer op de A12 voor de Duitse grenscontrole. Een file van 2 kilometer en 10 minuten.
1: Tot zover de verkeersinformatie op Radio SBS. Soniki liye dhanyawad.
3: सर है 10 बजकर प्रोग्राम में 1 मिनट व्यतीत हो चुका है। सुन बालो आपको खबर किया जा रहा है कि इस साल मिलन साइड पार्क डेन हाग शहर के अंदर में होने वाले है 21, 22 एंड 23 अगस्तस मिलन साइड पार्क डेन हाग में होने वाले है इस साल 21, 22 एंड 23 अगस्तस मत भूलना। और बाकी हर एक इंफॉर्मेशन आप ले सकते हैं टिकट के लिए या क्राम फरहूर के लिए मिलन सुमर फेस्टिवल .nl मिलन सुमर फेस्टिवल .nl उसी वेबसाइट पर सभी इंफॉर्मेशन आप ले सकते हैं। टिकट भी आप खरीद सकते हैं और क्राम फरहूर के लिए आप सभी इंफॉर्मेशन ले सकते हैं। Milan Summerfestival.nl 21, 22 en 23 augustus Milan Zuiderpark Den Haag Mehogan. Ik ga naar het programma Pishuga film Trisul. Gaan ik voor Mankernevali heen. लिम्बर्ग की रहने वाली इरेन ये गाना आज की प्रोग्राम में मांग किया है यसुदास एंड लता की आवाज में फिल्म त्रिशूल।

जाने क्यों तन्हा हो गए इस गजोंग डोर सोनू निगम एंड क्वाम आउट द फिल्म ब्रह्म। Het volgende liedje in het programma Gitoon Kelleher is gezongen door Kunal Ganjavana en Sunil Chauhan. Hij komt uit de film Bhagam Bhaganist, Tere Bin Der Eno Desire.

आपकी कशिश इस द फिल्म आशिक बनाया आपने en is gezongen door Himesh Reshamya en gezongen door Rahul Mishra komt uit de film Half Girlfriend Tu Hi Hai.